0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা কই তো আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ বেবি। জুম
2: বাই
0: বয় এন্ড দ্য তেরে ইচ্ছা পুরা।
4: हिजोसम्म त्यस्तो गोते आज स्मार्ट।
5: केही त गडबड छ, म पत्ता लाउँछु।